আকাশবাণী জয়পুর, আজ বুধবার 1948 জ্যেষ্ঠ 27 দিন 2026 মশিয়া জুন মাসের 17 তারিখ। শ্রোতা বন্ধু মানুষ স্বাগত জনাই আরম্ভ করছু আজির প্রাতঃ অধিবেশন কার্যক্রম। আমার প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 204.5 মিটর তথা 1467 কিলোহার্টজ যোগে, এফএমরে 103.6 মেগাহার্টজ যোগে এবং মোবাইল ফোনর নিউজ অন এয়ার আপ মাধ্যমে। বর্তমান সময় সকাল 5:57 মিনিট।

0: স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তা যোগ দিয়েছিল। প্ল্যাকার্ড এবং স্লোগান মাধ্যমে শিশুঙ্ অধিকার সুরক্ষা বিষয়ে জনসাধারণ সচেতন করা। বরগড় জেলা বরপালি শীতলষষ্ঠী যাত্রা মহোৎসবর দ্বিতীয় দিবসে গতকাল বাবা কপিলেশ্বর তরফ কন্যা মনোনয়ন পত্রপিণ্ডি অনুষ্ঠিত হয়েছে। বর এবং কন্যা পক্ষ মধ্যে আলোচনা পরে বিবাহ স্থির হয়েছে জনাপড়ছে। গঞ্জাম গোপালপুরস্থিত জরানিবাসঠারে বিশ্ব বৃদ্ধ নির্যাতনা সচেতনতা দিবস পালন অবসরের গতকাল এক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। জাতীয় আইনসেবা প্রাধিকরণ আনুকূল্যে আয়োজিত এই কার্যক্রমের বরিষ্ঠ নাগরিক অধিকার সশক্তিকরণ এবং মর্যাদা রক্ষাপ্রাই সামূহিক প্রয়াস উপরে আহ্বান দিয়েছে। পরিবেশ সন্তুলনের কুম্ভীরমানঙ্কর গুরুত্বপূর্ণ ভূমিকা এবং সেমানঙ্কর বাসস্থানকু সুরক্ষা দেবার আবশ্যকতা বিষয়ে সচেতনতা সৃষ্টি করিবা পাই আজি বিশ্ব কুম্ভীর দিবস পালন করা যাউছি। ইতিহাস পৃষ্ঠরু জানা যায় কুম্ভীরমানে 200 নিয়ুত বর্ষরু অধিক সময় ধরে অস্তিত্বরে থিবা প্রাচীন সরীসৃপ। কুম্ভীর প্রজাতি ডাইনোসর যুগর বঞ্চি রহিতিবা প্রাণী স্থিরতা অনুকূলন এবং পরিবেশগত সন্তুলনকু প্রতিনিধিত্ব করিথান্তি। চলিত বর্ষ বিশ্ব কুম্ভীর দিবসর বিষয়বস্তু রহিছি প্রত্যেক পিঢ়ি পাই গুরুত্ব। জাতিপ্রথা এবং ভেদভাব দূর করিবা লক্ষ্য নিয়ে সরকারঙ্ক পক্ষর সুমঙ্গল পোর্টাল কার্যকারী করা যাউছি। নবরঙ্গপুর জিল্লার সুবর্ণ এবং সবর্ণ এবং অসবর্ণঙ্ক মধ্যে বিবাহ পাই 494টি আবেদনপত্র মধ্যে 335টি অনুমতি প্রদান করা যাইছি। বিবাহ করিথিবা দম্পতিক যুগ্ম ব্যাংক আকাউন্টকু সরকার 2.5 লক্ষ টঙ্কার প্রোৎসাহন রাশি প্রদান করিছন্তি। যাজপুর জেলা খণ্ডিতরঠারে চারিদিন ধরে চালিথিবা 71তম সর্বভারতীয় কবাডি প্রতিযোগিতা গতকাল উদযাপিত হয়েছে। মহিলা বর্গরে ছত্তিশগড়ের রাজনন্দ গাঁও দল এবং পুরুষ বর্গরে রোহতক দল বিজয়ী হয়েছে। আঞ্চলিক সংবাদ বর্তমান পাই এতিকে শেষ হলা। আমার পরবর্তী আঞ্চলিক সংবাদ শুনিপারিবে অপরাহ্ন 2:32।
1: প্রচার করুছু আমার স্বাস্থ্য আজ রয়েছে আলোচনা চর্ম উকুণীর চিকিৎসা আলোচিকা ডাক্তার যোথিকা মহান্তি।
2: মনুষ্য শরীরে চর্ম আয়তনের সবুঠার বৃহত অঙ্গ। এথিরে সাধারণত বিভিন্ন প্রকার জীবাণু কীটাণু ভূতাণু ফিম্পি বা ফঙ্গস পরজীবী আদি কীটাণু দ্বারা অনেক প্রকার চর্ম রোগ হওয়া স্বাভাবিক। তন্মধ্যরু উঙ্কুণি এক প্রকার পরজীবী কীটাণু হয়েথিবারু তার সংক্রমণরু মধ্য চর্মরে বিভিন্ন প্রকার উপসর্গ বা লক্ষণ পরিলক্ষিত হয়েথায়। আম চর্মরে দুই প্রকার রক্ত শোষণকারী উঙ্কুণি যথা পেডিকুলস হিউম্যানস এবং থাইরিয়স পিউবিস দেখা যাতে। এগুড়িক চর্মরু রক্ত শোষি বিষাক্ত লাল নির্গত করে চর্মরোগ সৃষ্টি করে থাকে। এগুড়িক পরজীবী কীট যাহার পক্ষী নথায় এবং দেহর রক্ত শোষি বঞ্চি থাকে এবং মুন্ড কেশরে দেহরে জঙ্ঘ পার্শ্বরে চর্মরোগ সৃষ্টি করে থাকে। চর্ম উঙ্কুণি বিছানাপত্র তৌলিয়া ও পোশাক দ্বারা এবং জঙ্ঘ ও কোল পার্শ্বর উঙ্কুণি আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসিবা দ্বারা চর্মকু প্রবেশ করিথায়। তাছাড়া ব্যক্তি এবং পিলামানে অপরিষ্কার অপরিচ্ছন্ন রহিলে লুগাপটা বিছানা আদি নিয়মিত সফা নকলে খরারে ন শুকাইলে দূষিত পরিবেশ সহ রোগ প্রতিরোধক শক্তি এবং পৌষ্টিকতার অভাব রহিলে এই রোগ প্রথমে আরম্ভ হয়েথায়। রক্ত শোষিলা বেড়ে চর্ম উঙ্কুণীর লাড়গ্রন্থি এক প্রকার বিষাক্ত রস নির্গত হয়েথায় যাকি চর্মরে রক্ত জমাট বাঁধিলা পরে পর্পুরিক দাগ সৃষ্টি করেথায়। প্রবল কুণ্ডেই হয়েথায়। এই সময়ের পোশাকর ভিতরপট সিলাইর ধারধারে নিখ এবং উঙ্কুণি লাগি রয়েথান্তি। উঙ্কুণি কামুড়ার দাগ সাধারণত কান্ধ বক্ষস্থল পিঠি ও নিতম্বর চর্মরে অধিক দেখা যায়। এহা ব্যতীত ছোট ছোট ফোটকা পরি ও দানা দানা পরি ঘিমিরি পরি চিহ্ন মধ্যে চর্মরে দেখা যায়। অবহেলা কলে বা পরিষ্কার পরিচ্ছন্ন ন রহিলে জীবাণু দ্বারা সংক্রমিত হবার সম্ভাবনা থাকে এবং আখপাখর লসিকা গ্রন্থি বা লিম্ফ গ্ল্যান্ড আক্রান্ত হইপারে ফলরে বথ ও ঘা পরি লক্ষণ দেখা যায়। বয়স্ক মাই উঙ্কুণি দেখিবাকু ইসত ধলা কিংবা পাউঁশিয়া 3-4 মিলিমিটর লম্বা কিন্তু পুরুষ উঙ্কুণি অপেক্ষাকৃত ছোট। এর তিনি জোড়া গোড় এবং সরু শুণ্ঢ থাকে। এহা শরীরর চর্মরে লাগি রয়েথায়। উঙ্কুণি চর্মরে প্রবেশ করিবার 30 দিন ভিতরে কুণ্ডেই হওয়া আরম্ভ করে। নালি নালি দাগ কলা কলা দাগ আদি লক্ষণ প্রকাশ পাইথায়। চর্ম উঙ্কুণি সবু বয়সরে পুরুষ স্ত্রী সমস্ত আক্রমণ করিপারে। চর্ম উঙ্কুণি দ্বারা যে ক্ষত বা

পরে শুনিবে খেলা পরিক্রমা। দিন 2টা হচ্ছে 15 মিনিটে শুনিবে হিন্দি কথাচিত্র গীত। দিন 12টা হচ্ছে 30 মিনিটে শুনিবে সৌরাশ্রয় কার্যক্রম তারপা। এতে শুনবে গ্রাম পঞ্চায়েতের মহিলা সরপঞ্চক অবদান সম্পর্কে কেশরী সবরঙ্ক সাক্ষাৎকার। দিন 12টা হচ্ছে 50 মিনিটে শুনিবে ভক্তি গীত, শিল্পী নেলে ঘনশ্যাম পণ্ডা, পদ্মাবতী দ্বিবেদী, মহাপ্রসাদ কর এবং সৌম্য মহান্তি। দিন 1টা হচ্ছে 10 মিনিটে শুনিবে হিন্দি সুগম সঙ্গীত, শিল্পী নেলে জুবিন নোটিয়াল, পায়েল দেব এবং ঐশ্বরিয়া।

0: maritime routes and protect seafarers from conflict-related threats. Prime Minister Modi to meet US President Donald Trump on the sidelines of G7 summit in Avion, France today. Himachal Pradesh, Uttarakhand, Delhi, Uttar Pradesh, Haryana and Rajasthan reach consensus on implementation of long-pending Keshau Dam project to revive Yamuna River. National Testing Agency warns candidates against fake NEET re-exam paper leak claims. IMD issues orange alert for heavy rainfall over sub-Himalayan West Bengal and Sikkim today. And in men's cricket, India to take on Afghanistan in second ODI of three-match series in Lucknow this afternoon. And with that, we end the morning news. Have a nice day.
1: প্রথমে সমাচার প্রভাত পরে মর্নিং নিউজ শুনিলে রিলে করে প্রচার করল আকাশবাণী দিল্লির কার্যক্রম শুণুচার আকাশবাণী জয়পুর কেন্দ্র প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ্রে 204.5 মিটর তথা 1467 কিলোহর্টজ যোগে এফএম রে 103.6 মেগাহর্টজ যোগে এবং মোবাইল ফোন নিউজ অন এআই অ্যাপ মাধ্যমে।
2: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি রাইট, হলে এপর্যন্ত এত স্ট্রং কেমন আছে?
3: তাহলে এটা একদম সিম্পল এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
4: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
1: আরম্ভ করুছো আধুনিক গীতর কার্যক্রম সুর লহরী। প্রথম শিল্পী হলে শশাঙ্ক শেখর মহাপাত্র, গীত রচনা কিশোরচন্দ্র নন্দ।

পরবর্তী গীতটি শুনতো বিনোদ রাঠোর এবং নিবেদিতাঙ্কর কণ্ঠে। কথাচিত্র পাগল করিছু তো।

বড় বড় মহাপুরুষেরা এখানে জন্ম নিয়েছে। আজকে এই দেশ গোলাম। আমরা প্রতিজ্ঞা নিচ্ছি এই ভারতবর্ষকে আমরা ইংরেজদের কাছ থেকে

এন হেলে নামি কানি নাং নাঙ্গায়াতে জু নাঙ্গায়াতে মারলেন সরান যা চালা বই কারমা ঞানা গালেন নাং তুইল তার দিন জুন সরলে গান সুইত মেডের আজার মেডি না এতেলে তাইর লেগান সম্পে গান আজার মেডি না কেনা সেল মারলেন ভাগ্যবান নাকি নাঙ্গাই লগে ওগাল তেপে কেনা সেলে সুইত মেডে গান এসপি নাঙ্গায়া গান আজার মেডি না রুব মারলেন পাল্লে না মেলবে আনিয়া বই সরান জি গুড়ো গুরু গা মারলেন ওগাল তেপে কেতা সেলে রুব না দিনা আজার মেডি না লগে পাল্লে না মেলবে আজার মেডি না তুইল তার দিনা ষোল তারিখ বিয়ড়ে ডেতে তাইল তার দিন লেগান সম্পে আজার মেডি না জু নটর তবেলান উন্টি ঘন্ট লেগান সম্পে জার মেডিয়াতে কেনা সেলে মালগিনপুরা করজাং মরচুড়া করজাং ইয়াইলে তেতে সরা সম্পে পর্জা পার্জি পাশে উদম মারজেতে ইয়াইলে জরিং না দেবিং কারিং তংসেং আমেলে সম্পে জার মেডিনা লগে তেতে অরলে তেতে সরডগান রাকুনা দেতে এনেলে আবিং মন্ডা আড়ুতাজি গা মারলেন ধনুডিং গা মারলেন জরিং নালে এনে মারলেন ডিলপালিন গুডুয়ারাং গুরবারা তাম্বাম বাহাত্তা দিলেঙ্গান রেডিও কেন্দ্র সুলুন সরানা বেরনা সরানা রায়না বান্নং তুপ তুবে মা তেসলো আটকুনবা রেঙবা লিম তুবে

0: ভারত এবং আফগানিস্তান মধ্যে দ্বিতীয় দিনিকে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ লক্ষ্ণৌর একনা ক্রিকেট স্টাডিয়ামঠারে জারি রয়েছে। টস জিতে আফগানিস্তান ভারতকে প্রথমে ব্যাটিং করিবাকো আমন্ত্রণ করেছে। বর্তমান সুদ্ধা ভারত 1-0 সিরিজে অগ্রণী রয়েছে। ফিফা বিশ্বকপ ফুটবল প্রতিযোগিতার আজ অনুষ্ঠিত খেলায় অস্ট্রিয়া 3-1 গোলরে জোর্ডানকে পরাস্ত করেছে। দীর্ঘ 36 বর্ষ পরে বিশ্বকপ ফুটবল প্রতিযোগিতার অস্ট্রিয়া এর প্রথম বিজয় হাসল করেছে। অন্য ম্যাচগুড়ি মধ্যে আর্জেন্টিনা আলজেরিয়া বিপক্ষে 3-0 গোলরে বিজয় হাসল করেছে। আর্জেন্টিনা দলর তারকা খেলাড়ি লিওনেল মেসির হ্যাট্রিক অর্জন করেছেন। অন্যপক্ষে নরওয়ে 4-1 গোলরে ইরাকু পরাস্ত করেছে। ফ্রান্স সেনেগলকে 3-1 গোলরে পরাস্ত করেছে। ইরান ও নিউজিল্যান্ড এবং উরুগুয়ে ও সাউদি আরব মধ্যে ম্যাচ অমীমাংসিত ভাবে শেষ হয়েছে। ভারতীয় পানিপাগ বিভাগ কহিছি ওড়িশা সমেত তেলেঙ্গানা, ঝাড়খণ্ড, বিহার, ছত্তিশগড়ের বিভিন্ন অঞ্চলকে আসন্তা 5 দিন মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ নিয়ে পাগ অনুকূল রয়েছে। তবে পশ্চিমবঙ্গের উপহিমালয় অঞ্চল এবং সিকিম্রে আজ প্রবল বর্ষা হেব নেই পানিপাগ বিভাগ অনুমান করেছে। G7 শিখর সম্মেলনী অবসরের আজ সন্ধ্যায় আমেরিকা রাষ্ট্রপতি সহ দ্বিপাক্ষিক আলোচনা করবে প্রধানমন্ত্রী। প্যারিসঠারে প্রধানমন্ত্রী আসন্তাকালি প্রমুখ উদ্যোগী সংস্থার কার্যনির্বাহী অধিকারী সহ করবে বৈঠক। দেশের 26 নিয়ুত হেক্টর অবক্ষয়মুখী জমিকে পুনরুদ্ধার করা লক্ষ্য রাখছেন সরকার। হিজবুল্লাহ বিরুদ্ধে ইসরায়েলর সামরিক অভিযানকে আমেরিকা রাষ্ট্রপতি সমালোচনা এবং ভারত আফগানিস্তান মধ্যে লক্ষ্ণৌঠারে জারি রয়েছে পুরুষ বর্গ দ্বিতীয় দিনিকে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ। সংবাদ শেষ হলা।
1: গুড আফটারনুন, দিস ইজ আকাশবাণী এন্ড আই এম শগুন চোপড়া উইথ দ্য মিডডে নিউজ। The headlines. G7 leaders adopt declarations on global stability, security cooperation and efforts to counter transnational organized crime. Prime Minister Narendra Modi to meet US President Donald Trump on the sidelines of G7 summit in Evian, France to reach Paris this evening as part of his visit to France. Defense Minister Rajnath Singh says India's sovereignty non-negotiable, cites surgical strikes, Balakot and Operation Sindoor as decisive actions against terrorism. India's defense production soars to record 1.78 lakh crore rupees in financial year 2025-26, surges 110% since 2020-21. Security forces intensify enforcement and counter-insurgency operations across Manipur. 3 militants arrested, 26 illegal bunkers destroyed. And in men's cricket, second ODI of three-match series between India and Afghanistan underway in Lucknow. And now the news in detail. The G7 leaders have adopted a series of declarations focusing on global stability, security cooperation and efforts to counter transnational organized crime. In their statement, the leaders welcomed the deal between the United States and Iran under US President Donald Trump. The leaders emphasized the importance of safe maritime passage through the Strait of Hormuz and supported steps to strengthen regional security. In another declaration, the G7 pledged to intensify action against drug trafficking, describing it as a growing threat to national security, public health and economic stability. Partner countries Brazil and South Korea also backed the initiative. They also proposed a G7 Plus ports network to enhance intelligence sharing and disrupt trafficking routes alongside deeper cooperation with international agencies such as Interpol and UNODC and a stronger focus on tracing and recovering illicit financial assets. Prime Minister Narendra Modi is set to participate in a series of high-level outreach programs today on the second day of his visit to Evian in France for the ongoing G7 summit. However, attention is firmly focused on his bilateral meeting with United States President Donald Trump, scheduled for this evening. This will be the first face-to-face interaction between the two leaders since their last meeting in Washington, D.C. in February 2025. The meeting is being seen as strategically significant as India continues to consolidate its position as a major global power, with New Delhi playing an increasingly active role in shaping responses to global challenges. Our correspondent Ankit Kumar joins us live from Evian with the latest updates on the G7

তাহলে শ্রোতা বন্ধু, স্মৃতির সেই সুনেলি দিন, মাইক্রোফোনর সেই কোমল স্বর, যুবমানঙ্ক স্বপ্নকু ডেণা দেওয়া এক অনন্য মঞ্চ যুববাণী। সময় বদলিছি, মাধ্যম বদলিছি, কিন্তু যুববাণী সহ জড়ি অনুভূতি আজি মধ্যে অনেক হৃদয়ে সতেজ হয়ে রয়েছে। যুববাণী কেবল এক রেডিও কার্যক্রম নথিলা, এহা থিলা যুবপিঢ়ীঙ্ক ভাবনা।

0: মোর রেডিও শুনতে রে বা সরতে ভাই বোনি মনকে মুই চন্দ্রমা ডুলি ডুলি জোয়ার কর দিলিনি
1: আরে মুই বন্ডকু সরতে ভাই বোনি মনকে জোয়ার কর দিলিনি আরে আপা তকে মিশা জোয়ার করলিনি
0: মকে মুন্ডিয়া মারলে সিনা আইছি জোয়ার করলে কাই আইছি
1: আরে তকে ডুলি করে মুন্ডিয়া মার দিলিনি
0: ডুলি কর ডুললে একা মুন্ডিয়া মারব
1: ডুললিনি কাই
0: আলে আলে আলে
1: হুম হুম
0: এ দে তুই পুনি তোমার আই জম বাড অলপার আছে নাকি কাই কাই শাক ডাল মন পুনি কাই কাই টা লগাই লুয়াছিস বন্ডকু
1: লাগাই লিয়াছি ধান পাচি মিশা হেলানি আরে শাক ডাল মিশা হলপ হলপ করলি
0: বিকবা কাজে করলুস নাকি ঘরে খাইলা পারা
1: হলপ পারা খাইলি নি আরে বিগলি নি মিশা হলপ পারা
0: সত্যি কি হ্যাঁ তেবে বল বারলা নাকি
1: হুম ডোলছে হেলানি আপা
0: হুম বললে তুই হাই কাই রাসায়নিক সার পড়া টামন মারলুস নি কাই কি আইটা কিন্তু বল ভারলানি বললুস নি
1: সেটা মারলে ভোল হেলানি মাতর মুই খন্ডে কামর জৈবিক সার মনে পকাইলি নি সেটি
0: জৈবিক সার বললে আমার এই জন গোবর কত জিয়া কত পড়াটা মনে কি আমার গেনি আনলুস নি
1: ঘেনি আনলি নি বলে সেটা আমার ঘরে একা খন্ডে পারা বানাইলি নি তো আমার আগে মনে আছত কিনা সে মনে আসি করে আমাকে সাজ কলেনি বতাইলেনি কেনতা করি ইয়ে গোবর খত বনাইবার কেনতা করি জিয়া খত মন বনাইবার সেটা এমন শিখাই দেলা আছো সেটা বনাই করি একা মুই আমার চাষ মগ পকাইলি নি সেটা
0: নাই আজিকালি অলপ আমার চাষি মন মিশা জানলাইনি বন্ধু জৈবিক সার একা পুনি চাষ করলে খাইবাকে তো বল একা আর আমার জমি মিশা পুনি উর্বর হই করে রইছি
1: মাটি উর্বর রইছি পুনি এটা পকাইলে
0: আরি নইলে
1: আরি সে কেমিক্যাল ফরাটা মন পাকাই দেলে পাঁচি খন্ড বল হেলানি মাতর মাটি নসি গালানি আপা
0: মাটি নস যাইছি আজিকালি দেখ সান পিলা নু ধরি করি বুড়া মরবা বুড়া যাকে সবকে গ্যাস্ট্রিক পরা বেমার গোটে কেলা আছে খাইকি নাই বলে গ্যাস্ট্রিক বলি করে একা নাই কেতেক রকমের বিমার হেলানি এনতি আমার কেমিক্যাল সার মন দিয়ে করি জন পনিপরিবা মনে হেলানি কি নাই তুই তো শুনি রে বুসাই মজরে কাই বলবা আই তরবুজ খাই করি মরি কলাই বললাই যে
1: সেটা তো শুনি রে আপা
0: হাইটা মন ইঞ্জিসিন মন মার দে ভাই এনতিটা মন করলে বল কি
1: বল কথা নাই সেটা
0: জনটা আমকে আমার ঘাগড় কে বল আমার মাটি কে বল সেনটা সে করবার আছে
1: সেটা লাগিছে মুই আমার খেত ল পকাইলি
0: নাই বল কাম করলু সে দে বকর বকর এলু নি আমার টাইম এলাবে পন মন আইলা নি আজ কাইটা আছে কি
1: সারদা লাগবা গি
0: আলে ভাই বইনি মনর পন মন ধার দেউ তেবে
1: ধার দেউ তেবে
0: হুম হ্যালো সারদা লাগবা গি কে কইলাস নি বাবু কোন দিন নি কইলাস নি
2: গোবিন্দ মিত্র
0: আলে গোবিন্দ বাবু ভোলা চাস কি
2: হ্যাঁ বল বল
0: হুম আর
2: তোমার আবার গাও যে সুদেই
0: হুম সুদেই বললে এটা কোন বাটে
2: কিংগা ব্লক জাসপা জেলা
0: আলে বাবু ভোল আছাস কি
2: ভোল ভোল আজ তুমি কেমতা আছো
0: আমি সা সব ভোল লাগা আর তোমার সঙ্গে কথা করি বড্ডে নিকো লাগলানি
2: মামু কে গেলে আই
0: মামু
1: মুই আছে বাবু এ জোয়ার লাগো
2: জোয়ার জোয়ার কেমতা আছো তোকে কি বলে গেছে
1: মুই ভোল আছি বাবু তোমার কথা শুনলি নি কাই তুমি তো আপার সঙ্গে কথা লনি বলি করে মুই খন্ডে চিমরা আই করে বই দিলি আছি
2: আচ্ছা আচ্ছা এটা কে গেনি দেবি তোকে গুড়ে গুড়ের পাঞ্চুল মোর চিকনি গালি টি অরুয়া চাউল
1: আলে আলে নিমান গীত গোট বাঁচলাস বাবু তোমার মন কলা গীত শুনাই দেবু এতি
2: মোর মিসেস দীপাঞ্জলি মিশ্র কে ডেডিকেট হ্যাঁ
0: ঠিক আছে আলে জোয়ার লাগো রইলুনি
2: জোয়ার জোয়ার